কৈথিলাকপম হিমালয় মঙ্গ সকব আনিসুব মতমিসেই কুদল তামজরি ইসে ইসে সেরেংবা দোনেশ্বর কনসাম।